শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। বন্ধুদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আজ সুস্বাদু জাপানি রান্না ধারাবাহিকের একটি পর্ব পুনঃপ্রচার করা হবে। শুনবেন কিছু শ্রোতা মতামত। বন্ধুরা, পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকুন। আসর পরিবেশনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: প্রথমে সুস্বাদু জাপানি রান্না। আজকের পর্বে আমরা শিখব মুরগির মাংসের পদ চিকেন নাম্বান কিভাবে তৈরি করতে হয়। এই খাবারটির উৎপত্তিস্থল হচ্ছে কিউশু অঞ্চলের মিয়াজাকি জেলা। এই পর্বটি প্রথম সম্প্রচার করা হয়েছিল 2014 সালের 24 অক্টোবর। উপস্থাপন করেছেন কামরুল ইসলাম এবং তনুশ্রী বিশ্বাস।
1: শ্রোতা বন্ধু, রান্নার অনুষ্ঠানে স্বাগতম। আজ আমরা তৈরি করব চিকেন নাম্বান। এই পদে ভাজা মুরগির মাংস মিষ্টি একটি সসে ডুবিয়ে নিয়ে টার্টার সস সহযোগে পরিবেশন করা হয়।
2: বরাবর যেমন থাকেন আজও, তেমনি আমাদের মধ্যে আছেন জাপানি ঘরোয়া রান্নায় বিশেষজ্ঞ এবং শিক্ষিকা আকিকো ওয়াতানাবে।
3: কোনিচিওয়া, ওয়াতানাবে আকিকো দেস।
1: 今日ご紹介するチキン南蛮は元々は日本の。シャバイケアモナチェナミアキコワタナベ。アジアムラチキン南蛮トイリコルボ。エイポッチムロトエシェチェドッキンポッシムジャパネルミヤジャキジェラテケ。タポッテケイポッチシャラジャパネジャノプリオヘチェ。ショッティカ アーティエクティシュシャドゥポトイリコルテチャイレショッドバジャムルギルマンシュタタルソセシャテポリビションコラジェテパレ。ランスボックスジョンノエティエクティアドショポッド。タホルチョルナナシュルクリ。
2: চলুন চারজনের জন্য যথেষ্ট পরিমাণে মুরগির মাংস পরিবেশন করার মতো উপকরণের কথা আপনাদের বলে দিচ্ছি।
1: আপনাদের লাগবে মুরগির রানের মাংস 400 গ্রাম এবং 2টি ডিম। ডিপিং সসের জন্য আপনাদের প্রয়োজন পড়বে 3 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ ভিনেগার এবং 1.5 টেবিল চামচ চিনি। আর টার্টার সসের জন্য লাগবে 100 মিলিলিটার মেয়োনেজ, 1টি সেদ্ধ করা ডিম এবং 40 গ্রাম পেঁয়াজ।
2: এছাড়াও মুরগির মাংসের পাশে সাজিয়ে পরিবেশন করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে কিছু লেটুস, শসা এবং টমেটোর। ডুবো তেলে ভাজার জন্য আরও লাগবে সামান্য লবণ, গোলমরিচের গুঁড়ো, ময়দা এবং পর্যাপ্ত পরিমাণ উদ্ভিদজাত তেল।
1: প্রথমে আমরা টার্টার সস তৈরি করব। সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে নিন এবং এটিকে প্রায় 5 মিলিমিটার আকারে সূক্ষ্ম করে কেটে নিন। টুকরো করে কাটা ডিম একটি পাত্রে রাখুন।
2: এছাড়াও সূক্ষ্ম কুচি করে পেঁয়াজ কেটে নিন এবং ডিমের পাত্রে রাখুন।
1: এরপর 100 মিলিলিটার মেয়োনেজ যোগ করুন এবং ভালোভাবে মেশান। টার্টার সস এখন তৈরি।
2: এরপর আমরা মুরগির মাংস কাটব। একটি কাটিং বোর্ডের উপরে মুরগির মাংসের চামড়া লাগানো দিকটা নিচের দিকে করে রাখুন। মাংসের পুরো অংশে ছুরির ফলা কাত করে ঢুকিয়ে কাটুন, যাতে করে মুরগির মাংস সব জায়গায় সমানভাবে প্রায় 1 সেন্টিমিটারের মতো পুরু হয়।
3: মুরগির
1: রানের মাংসে অনেক সাদা রঙের শিরা থাকে, এই সাদা অংশ কেটে ফেলার দিকে বিশেষ খেয়াল রাখবেন। এই সাদা অংশ থেকে গেলে ভাজার সময় মাংসের আকার নষ্ট হয়ে যেতে পারে। সাদা অংশ কেটে ফেলে দেওয়ার জন্য ছুরির ফলার প্রান্ত ব্যবহার করুন।
2: এবার একবারে মুখে দিয়ে খাওয়া যায় এমন আকারে 4 থেকে 5 সেন্টিমিটার চারকোনার টুকরো করে মুরগির মাংস কেটে নিন। টুকরো করা সব মুরগির মাংস কাটিং বোর্ডের উপরে রাখুন এবং সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়ো টুকরোগুলোর উপর ছড়িয়ে দিন।
1: এরপর মুরগির মাংসের ওপরে দেওয়ার আবরণ তৈরি করব। একটি পাত্রে 2টি ডিম ভেঙে ফেটে নিন।
2: অন্য একটি পাত্রে সামান্য ময়দা রাখুন।
1: এবারে আমরা মুরগির মাংস ভেজে নেব। একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে উদ্ভিদজাত তেল ঢালুন, যেন তেল 3 সেন্টিমিটার পর্যন্ত উপরে উঠে আসে। ফ্রাই প্যান চুলোয় বসিয়ে জ্বাল দিন।
2: তেল 160 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করুন। আপনাদের হাতের কাছে যদি তেলের তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার না থাকে, তাহলে একজোড়া রান্নার চপস্টিক দিয়ে তেল ভালো করে নেড়ে নিয়েও আপনারা তাপমাত্রা পরীক্ষা করে নিতে পারেন।
1: যখন আপনারা তেলের মধ্যে নাড়া দেবেন তখন যদি ছোট ছোট অনেক বুদবুদ চপস্টিক থেকে উপরে উঠে আসে তাহলে বুঝতে হবে তেল সঠিক তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত হয়েছে।
2: তেল সঠিক তাপমাত্রায় গরম হওয়ার পরে আমরা মুরগির মাংসের উপরে আবরণ দেব। মুরগির মাংসের উপরে ময়দার আবরণ দিন। এক একবারে এক এক টুকরো করে মুরগির মাংস নিয়ে তার উপরে আবরণ দিন। তবে খেয়াল রাখবেন প্রতিটি টুকরোয় যেন ভালোভাবে ময়দার আবরণ পড়ে। দুই হাত ব্যবহার করে অতিরিক্ত ময়দা ঝেড়ে ফেলুন।
1: যদি খুব বেশি ময়দা লেগে যায় তাহলে ময়দা এবং ফেটানো ডিম উভয়ই ঝরে পড়ে যেতে পারে। খেয়াল রাখবেন মুরগির মাংসের টুকরোগুলোর উপরে যেন হালকা করে ময়দার আবরণ দেওয়া হয়।
2: এরপর ময়দার আবরণ দেওয়া মুরগির মাংস ফেটানো ডিমের মধ্যে ডুবিয়ে দিন। এক একবারে এক এক টুকরো করে মুরগির মাংস যোগ করুন। খেয়াল রাখবেন মাংসের উপরে যেন ভালোভাবে ডিমের আবরণ পড়ে।
1: প্রতিটি টুকরোয় ডিমের আবরণ পড়ার সাথে সাথে একটি একটি করে ফ্রাইপ্যানের তেলের মধ্যে ছেড়ে দিন। আপনারা সবগুলো টুকরো একসঙ্গে ফ্রাইপ্যানের মধ্যে ভেজে নিতে পারেন।
2: মুরগির মাংস প্রায় 3-4 মিনিট ধরে ফ্রাই করে নিন। ঘড়ি দেখে সময় ঠিক করে নিন কিংবা রান্নাঘরে ব্যবহার করার টাইমার ব্যবহার করুন।
1: ফ্রাই প্যানের মধ্যে প্রথম 1 মিনিট মুরগির মাংস নাড়ার কোনো দরকার নেই, তাহলে আবরণ খুলে চলে আসতে পারে।
2: প্রথম মিনিটের পরে মুরগির মাংস ভাজতে থাকুন, মাঝে মাঝে উল্টে দিন।
1: মুরগির মাংস ভাজা হতে হতে আমরা ডিপিং সস তৈরি করে নিতে পারি।
2: 3 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ ভিনেগার এবং 1.5 টেবিল চামচ চিনি একসাথে একটি পাত্রে ভালোভাবে

0: করে দেখি গা তো
1: ভাজা হওয়ার সাথে সাথে মুরগির মাংস তেলের উপরের দিকে ভেসে উঠতে থাকবে, আর এটি হচ্ছে ভাজা যে হয়েছে তার লক্ষণ। এরপরও আরো 30 সেকেন্ড মুরগির মাংস ভেজে নিন যেন উপরিভাগ মচমচে হয়।
2: মুরগির মাংস নামিয়ে নেওয়ার ঠিক আগে আগে তেলের তাপমাত্রা বাড়িয়ে 170 ডিগ্রি করে নিন। তাহলে তেলের ভেতর থেকে মুরগির মাংস তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে মাংসের উপরিভাগের তেল ফ্রাই প্যানের মধ্যে ঝরে পড়বে।
1: ভাজা মুরগির মাংস ফ্রাই প্যান থেকে তুলে নিয়ে একটি তারঝালির উপরে রাখুন। তারপর ডিপিং সসের পাত্রের মধ্যে মুরগির মাংসের টুকরোগুলো 1-2 মিনিট রাখুন। টুকরোগুলো উল্টে দিন যেন উল্টো পাশেও সসের আবরণ পড়ে। তারপর মুরগির মাংস 4টি প্লেটে সাজিয়ে দিন।
2: এখন আমরা কাঁচা সবজি তৈরি করব যেগুলো মুরগির মাংসের সঙ্গে পরিবেশন করা হবে। লেটুস ধুয়ে নিন এবং একবারে খাওয়া যায় এমন আকারে টুকরো করে ছিঁড়ে নিন।
1: শশা যতটা সম্ভব পাতলা করে টুকরো করে নিন। পাতলা গোল গোল করে কাটার সময় একটু কৌণিকভাবে ছুরি ধরে বাঁকা করে কাটুন, যাতে করে টুকরোগুলো 5 সেন্টিমিটার লম্বা হয়।
2: টমেটো কাটার সময় মাঝখানের বোটার শক্ত অংশ ফেলে দিন এবং তরমুজের ফালির মতো 8 টুকরো করে নিন।
1: প্রতিটি প্লেটে মুরগির মাংসের পাশে সামান্য লেটুস রাখুন। তারপর কাঁটা শসা এবং টমেটো রাখুন। সবশেষে একপাশে খানিকটা টার্টার সস দিন।
2: পরিবেশন করার জন্য চিকেন নামবান এখন তৈরি।
3: 今日は চিকেন নামবানの作り方をご紹介しました。চিকেন নামবান は日本ではご飯と一緒にいただきますが、
1: আজ আমরা শিখেছি কিভাবে চিকেন নামবান তৈরি করতে হয়। জাপানে এই পদটি সাধারণত ভাতের সাথে খাওয়া হয়, তবে এই মুরগির মাংস স্যান্ডউইচের মধ্যেও খেতে বেশ ভালো লাগে। আমরা আশা করব এই পদটি আপনারা আপনাদের হাতের কাছের যে কোনো উপকরণ ব্যবহার করে তৈরি করে দেখবেন।
2: শ্রোতাবন্ধু, চলুন রান্নার উপকরণ ও প্রণালী আরও একবার আপনাদের জানিয়ে দিই। 4 জনের জন্য পর্যাপ্ত পরিমাণে এই পদটি তৈরির জন্য আপনাদের লাগবে মুরগির রানের মাংস 400 গ্রাম এবং 2টো ডিম। ডিপিং সসের জন্য আপনাদের লাগবে 3 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ ভিনেগার এবং 1.5 টেবিল চামচ।
1: টার্টার সসের জন্য আপনাদের প্রয়োজন পড়বে 100 মিলিলিটার মেয়োনেজ, 1টি সেদ্ধ ডিম এবং 40 গ্রাম পেঁয়াজের। এছাড়াও মুরগির মাংসের পাশে সাজিয়ে দেওয়ার জন্য আপনাদের লাগবে খানিকটা লেটুস, শসা এবং টমেটো।
2: এসব উপকরণ ছাড়াও আপনাদের আরও লাগবে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়ো, ময়দা এবং ডুবো তেলে মুরগির মাংস ভাজার জন্য খানিকটা উদ্ভিদজাত তেল। চলুন রান্নার নিয়মটা আরেকবার আমরা শুনে নিই।
1: প্রথমে টার্টার সস তৈরি করার জন্য সেদ্ধ করা ডিমটি 5 মিলিমিটার আকারের 4 কোণার টুকরো করে কেটে নিন এবং সূক্ষ্ম করে পেঁয়াজ কুচিয়ে নিন। উভয় উপকরণই একটি পাত্রে রাখুন এবং তারপর এর মধ্যে মেয়োনেজ মিশিয়ে নিন। মুরগির মাংসের ক্ষেত্রে প্রায় 1 সেন্টিমিটার আকারের সমান পুরুত্বের করে মাংস ছড়িয়ে দেওয়ার জন্য মাংসের টুকরোকে কেটে নিন। তারপর 4-5 সেন্টিমিটার আকারের করে 4 কোণা টুকরো করে নিন। মুরগির মাংসের টুকরোর ওপরে সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন।
2: একটি পাত্রে 2টো ডিম ভেঙে ফেটে নিন। এর মধ্যে সয়া সস, ভিনেগার এবং চিনি যোগ করুন ডিপিং সস তৈরি করার জন্য। তারপর একটি প্লেটে ঢেলে রাখুন। একটি ফ্রাই প্যানে উদ্ভিদজাত তেল ঢালুন এবং 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করুন।
1: মুরগির মাংসের টুকরোগুলোর উপরে ময়দার আবরণ দিন এবং ঝেড়ে অতিরিক্ত ময়দা ফেলে দিন। এরপর এর উপরে ফেটানো ডিমের আবরণ দিন। তবে 1-1টি টুকরোয় একবারে ডিমের আবরণ দিন এবং সরাসরি ফ্রাই প্যানের গরম তেলের মধ্যে ছেড়ে দিন। মুরগির মাংস 3-4 মিনিট ধরে ভাজুন, মাঝে মাঝে টুকরোগুলো উল্টে দিন। মাংসের টুকরো তেলের উপরে ভেসে উঠলে তেলের তাপমাত্রা 170 ডিগ্রি পর্যন্ত বাড়িয়ে দিন। মুরগির মাংস ফ্রাই প্যান থেকে তুলে নিন এবং একটি তারজালির উপরে রাখুন। তারপর মুরগির মাংস ডিপিং সসের মধ্যে 1-2 মিনিট রেখে দিন।
2: 1-1টি প্লেটে মুরগির মাংস কাটা লেটুস, শসা ও টমেটোর সঙ্গে সাজিয়ে দিন এবং একপাশে খানিকটা টার্টার সস দিয়ে দিন।
1: আমরা রান্নার টুকিটাকি অংশে চলে এসেছি। আজ আমরা চিকেন নামবান এবং জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মিয়াজাকি জেলা নিয়ে আলোচনা করব।
2: আচ্ছা দিদি, আজকের এই রান্নার পদ এবং এই জেলার মধ্যে সম্পর্ক কি?
1: ধরে নেওয়া হয় যে এই মিয়াজাকি জেলাতেই চিকেন নামবানের উৎপত্তি। পশ্চিমা ধাঁচের খাবার পরিবেশন করা মিয়াজাকির একটি রেস্টুরেন্টে এই পদটি প্রথম দেখতে পাওয়া যায় বলেই সবাই মনে করেন, আর এখান থেকেই পদটি সারা জাপানে ছড়িয়ে পড়ে। আজকাল এমনকি কেবল এই চিকেন নামবান পরিবেশন করা রেস্টুরেন্ট রয়েছে। এছাড়াও এই ভাজা মুরগির মাংসের সাথে সংশ্লিষ্ট অনেক পদ রয়েছে, যেমন রাইস বল, কারি এবং এমনকি চিকেন নামবান স্বাদের আলুর চিপসও রয়েছে। মিয়াজাকি জেলায় ঘরে ঘরে প্রায় এই পদটি তৈরি করা হয়।
2: আচ্ছা, তাহলে ধরে নেওয়া যায় যে এই বিশেষ জেলার লোকজনের মুরগির মাংসের প্রতি বেশ আসক্তি রয়েছে, কি বলেন?
1: হ্যাঁ, তা বলতে পারেন। মিয়াজাকি জেলাতে রয়েছে প্রচুর মুরগির মাংসের পদ এবং এমনকি কাঁচা মুরগির মাংস পাতলা স্লাইস আকারে পরিবেশন করা পদটিও বেশ জনপ্রিয়।
2: তাই নাকি? তো মিয়াজাকি জেলার লোকজন কেন এত মুরগির মাংস পছন্দ করেন?
1: জাপানের মধ্যে এই জেলায় রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক মুরগির খামার। এখানকার মৃদুমন্দ আবহাওয়া মুরগির খামারের জন্য আদর্শ। অতীতে অনেকেই নিজেদের বাড়িতেই মুরগি পুষতেন, তখন মুরগির মাংস বিশেষ খাবার হিসেবে পরিবেশন করা হতো।
2: মিয়াজাকি জেলায় এত বেশি মুরগির খামার রয়েছে বলে এটাই স্বাভাবিক যে এখানকার লোকজন মুরগির মাংস পছন্দ করবেন।

0: শুনছিলেন সুস্বাদু জাপানি রান্নার অনুষ্ঠান। আজ আমরা চিকেন নামবান তৈরি করা শিখেছি। আশা করছি আগামী অনুষ্ঠানেও আপনারা সাথে থাকবেন।
1: এতক্ষণ পুনঃপ্রচার করা হলো সুস্বাদু জাপানি রান্না অনুষ্ঠানের একটি পর্ব।
2: এবারে শ্রোতা মতামত। 5ই জুলাই এর রবিবাসরি আসরে চিঠি ও ফেসবুক কমেন্ট সহ অন্যান্য বিষয়ের পাশাপাশি ছিল জাপানের নক্ষত্র উৎসব বা তানাবাতা উৎসব নিয়ে একটি আলোচনা। পর্বটি ভালো লাগার কথা দেখতে পাচ্ছি নদিয়ার কুমার শঙ্কর অধিকারী এবং নওগাঁর আলী আহমেদ আরিফের মন্তব্যে।
1: এরপর চিঠি ও ফেসবুক কমেন্ট দিয়ে সাজানো 12ই জুলাইয়ের আসরে ছিল বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ারের স্মৃতিতে একটি শ্রদ্ধাঞ্জলিও। আসরটি ভালো লাগার কথা জানিয়েছেন ঝিনাইদহের সবিত আলী বিশ্বাস এবং নওগাঁর আলী আহমেদ আরিফ। আকবর হায়দার কিরণ লিখেছেন, পরম শ্রদ্ধেয় মুস্তফা মনোয়ারের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি এবং এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা সার্ভিসকে দেওয়া তার সাক্ষাৎকারের অংশবিশেষ শুনে খুব ভালো লাগলো। শ্রোতা মতামতের পর্বে প্রখ্যাত সাহিত্যিক শঙ্করকে নিয়ে আমার লেখা চিঠি পড়ে শোনানো হলো। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
2: মতামতের জন্য বন্ধুদের অশেষ ধন্যবাদ জানাই। আশা করি আজকের আসর নিয়েও লিখবেন। এবারে আমাদের ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা ভিডিও ক্লিপ নিয়ে কমেন্ট পড়ে শোনাব। 2024 সালে একটি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত মধ্য জাপানের ইশিকাওয়া জেলার ওয়াজিমা শহরের একটি বিমানবন্দরকে বিশ্ববিখ্যাত পোকেমন চরিত্রগুলোর মাধ্যমে নতুন রূপে তুলে ধরা হয়েছে। আশা করা হচ্ছে এই উদ্যোগ অঞ্চলটির পুনরুদ্ধার ও পুনর্গঠন প্রক্রিয়াকে গতিশীল করায় সাহায্য করবে। বিমানবন্দরটির নতুন সাজ নিয়ে 9ই জুলাইয়ের একটি ক্লিপ ভালো লাগার কথা জানিয়েছেন নওগাঁর আলী আহমেদ আরিফ। মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, এই উদ্যোগে নতুনত্ব এবং অভিনবত্ব রয়েছে। শঙ্কর হালদার লিখেছেন, জাপানিদের এমন ভাবনার তারিফ করতেই হবে।
1: আগস্টের মাঝামাঝি জাপানের ওবন উৎসবের প্রস্তুতিতে মধ্যাঞ্চলীয় গিফু জেলায় হাতে তৈরি ঐতিহ্যবাহী লণ্ঠন বানানোর কাজ নিয়ে 15ই জুলাইয়ের ভিডিও ক্লিপ দেখে অ্যাডভোকেট উত্তম মহাজন মন্তব্য করেছেন, ওবন উৎসবের জন্য হাতে তৈরি লণ্ঠন দেখে চোখ জুড়িয়ে গেল।
2: হ্যাঁ, সত্যি বলতে কি, ভিডিও ক্লিপটি দেখে আমারও একই অনুভূতি হয়েছিল।
1: ঠিকই বলেছেন দিদি,
2: সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতো মনোরম নকশার লণ্ঠন।
1: ঠিক বলেছেন। এবারে ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা ভিডিও ক্লিপের সাথে বন্ধুদের পরিচয় করিয়ে দিচ্ছি। 31 আগস্ট পোস্ট করা খুবই দৃষ্টিনন্দন একটি ভিডিও ক্লিপের শিরোনাম হচ্ছে, 18,000 আতশবাজিতে উজ্জ্বল উত্তরাঞ্চলীয় জাপানের রাতের শহুরে আকাশ। উত্তরাঞ্চলীয় জাপানের আকিতা জেলার দাইসেন শহরে 29 আগস্ট 98তম ওমাগারি আতশবাজি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, এটি আতশবাজির বৃহত্তম প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্যতম।
2: হ্যাঁ, হাজার হাজার আতশবাজির আলোয় আলোকিত রাতের আকাশের অপূর্ব দৃশ্যের ক্লিপ এটি। অসাধারণ নৈপুণ্যের এক দৃষ্টান্ত। নেপথ্য সঙ্গীতের তালে তালে ঝাঁকে ঝাঁকে আতশবাজি আকাশে উড়ে গিয়ে নানান আকৃতিতে ঝরে পড়ছে ফুলঝুরির মতো। এই দৃশ্য থেকে এক মুহূর্তের জন্যও চোখ সরানো যায় না। বন্ধুরা অবশ্যই দেখুন এই ক্লিপ, আমাদের ওয়েবসাইটেই রয়েছে। এদিকে কথায় কথায় আসরের শেষ দিকে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে বন্ধুদের জানাই, সোমবার 12ই অক্টোবর স্পোর্টস নহি বা ক্রীড়া দিবস উপলক্ষে জাপানে জাতীয় ছুটির দিন। মূলত 1964 সালে আয়োজিত প্রথম টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিককে স্মরণীয় করে রাখার জন্য চিহ্নিত এই দিনটি উদযাপনের অন্যান্য উদ্দেশ্য হল খেলাধুলা উপভোগ করতে এবং একটি সুস্থ ও সক্রিয় সমাজ গঠনে লোকজনকে উৎসাহিত করা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কথামালা নিয়ে আমরা আবার ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: সায়োনারা।